0: ভারত এফএম
1: ইদু এন্নুடைய ভারত এফএম
0: শুনতে থাকুন আমার ভারত এফএম
2: ইএইচ আপন ভারত এফএম
3: ইদু নন্ন ভারত এফএম